কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে, নেনা তুই কলমা পড়ে মিছে তুই একা একা। কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে।

আয় আয় লুতফান আয় কে যাবি রে হেসে হেসে যাব ভেসে মদিনা নগরে গরি আয় আয় লুতফান আয় কে যাবি।